হাজরাতুন দেব্বা নিয়ামতাই ফাযলু ওয়ান্তকামশাই আদি হামা কাশাওয়ারং আল্লাহ মুমিনুং গে দর্মা গেল্লেনি নুখরাবানে কামং উফা করা গতবে।

ফাহে আল্লাহগে হাজরতুন দেব্য নিয়ামতাই ফাদলু আন্তাবের খামায় গেন গেল্লুমে নুলিবে এওরেং এমবুরি আউয়ে আদি এওরেং আল্লাহগে রুস এবং হুরি মাগত থাবাগুয়ে আল্লাহ বডু এগেম বা ফাদলু আন্তা খামগে বেরি রসখলাগে।

আমা কাশাবারুং এই হামা শয়তানায় একলে একলে একুইরিন দেখে তিয়ে ব্যামি হুম বিরু গান্নবানি ফাহে তিয়ে ব্যামি হুম এওরিন দেখে বিরু নুগান্না আসে আদি তিয়ে ব্যামি হুম মুমিনুং খামগা ওয়ানামা তিমান রাসকালাঙ্গে তিয়ে ব্যামি হুম বিরুয়িত আসে

ফজলি বুনু মিহুঙ্গে কিবাই আল্লাহ আহদু কাশাওয়ারো হিপ্পেবি হিন্দু হান্দমা কুরাশ এ আহদা কি তিয়াবা মিহুম মিস্তাকুন্না এ ফৈ বয়াং কু দিন মশাই এ ফৈ বংহনা নুকুরমা হিপ্পেবি আহদে দিং এওরেঙ্গে ফুরগহ এ আহদু ইল্লালু আদি এওরিং এফতা কুডা আগেং হিফুয়ে ফাহে এওরিং এ গন্না থাকে থিগে নুবা খামায়।

দিনমাকে রাইস জমহরিয়া ডক্টর মোহাম্মদ মহিজগে মুহিমুম আমাজে বহিয়াবহিকম গমাসলেকে রাজ্যে হুরিহা সরহদ দখং হে কুরমতি ফাওয়া এমে বড় ইস্তিমাই এম মাসলা মিকম হাল হোদম একে সরকার তকোগা মাসেকে কুফাওয়ে মালিয়া আতর তকা বহিয়াবহিকমগে একে স্কিম তাবানি কুরিয়া গেঙ্গসফা নমিস ইতরোমন্দা আবাদিয়া বহিয়াবহিকম ও ডিমান্ড বালার মি মাসলেকে আদিবেস কিনবাইগে কাম্বডুং এম মাসলে রাজ্য দিমায়ফাওয়া বহিয়াবহিকম গমাসলে বসা জয় হালেং হোদা দিনমকি রইসুল জমহরিয়া ডক্টর মোহাম্মদ মহিজগে সরকার তরকিগে দায়রায়ং এম ইস্কন্দে বা এ সিয়াসত রইতুন্ন দিমায়ফাওয়া বহিয়াবহিকম গমাসলে দায়মি হালেং হোদা দিনমম মি সরকার মুড়ি রাজ্যেগা মিবগুতুয়েস সতে কতেরা হাউসিং মশ্রো হিঙ্গমুন্দাকম বিনারা গদুরকম আমরানি তরকিয়া বেহ বুজারাম বণি হাম কুরপাফ রাইতুঙ্গ মজলেহুগে মেহারুগে দেদাউরুগে মাসেক্কে তনিম্মা চুট্টিয়া দিয়েরু সাউইস বিলেগে মাসেক্কে নিমফা ওয়াকম তফাস হিসাবতকুন দাক্কাফি রাইতুঙ্গ মজলেহুগে কাবাদু কাবাগুতুং মজলেহুগে ফুরতম দাউরু নিম্মা মে সোলাম ফেশগে মজলিস চুট্টিয়া দাঞ্জে নমিস মেহারুগে ফুরতম দাউরুগে মুদত হামাভেরু গিনা মাসেক্কে তকে নোনিমি হুরমুং মেমহুগে এতিরিস ওয়ান দোহা হামে দাউরু বনি দম্মালাফা আদি দেওয়ান দাউরুগে জলসা তফাশা ফাওয়ানি মজলিস চুট্টিয়া নুগোস জুড়মহুগে এভন দু ফেশগে রাইতুঙ্গ মজলিহুগে ইদারাইং বণী মজলিহুগে মিহারুগে ফুরতমদে দাউরুগা কুরি মাসেক্কে তৌগে তফাস হিসাবতং আমকুফা মি তফাস হিসাবতং কুন্দকাগুতগা ফুরতম দাউরুগে জলসাতা নিমালিরু দিহ বিলেগে মাসেক্কে বণী নিমিফা আদি দেওয়ান দাউরুগে জলসাতা নিমালিরু মজলিস চুট্টিয়া দিয়েই সাদ বিলে হিমেনেহে জুমলা সাউভিস বিলগে মাসেক্কে নিমাফা তফাস হিসাবত দাকাগতুন দে দৌরগে মাসেক্কে নিমুনেরু মজলিহু গামিবগুতু নুনিমিয়তি তেভিস বিলেগে মাসেক্কে মিগে তেরেং একাভিস বিলে কমিটি মরহলা গোয়েরু দে বিল অতি মজলিহুগে থাড়মুগা কৌমি মামকাফ দোস ফাহা কুরমা কুরেগেন্দা হরকা তৌগে তেরেং উফাভির বগুত্তকিং হেদ কোল্লবেনে মগ ফাহি কুরমা বা এদ ফুশিগা আইলি হাবিরে বা বাফি কৌমি মামকাফ দোহাকি কোমে আহারিগে সেপ্টেম্বর মহুকে এবণ দোস মিয়াহরুকে কৌমি মামকাফ দোস ফাহা কুরমা বা এদ ফুশিগা কুরিয়ে গেন্দিয়া আইলি হাবির বণি বরবড় তারহি বেলিফা আইলি মি হাবিরুগা দুলেহকমতি হুরমা বেনওয়া মুহিম মাউলুমাতকে দিফাবে আদি হেলথ চেকআপ হেদুমগে ফুরসতবিস ওয়ানি ফাই কো দিফা হামেয়াকু পেনশন আবে হেগো তুমিস বেনওয়া মুহিম মাউলুমাত তেকে দিফাবে মিগিতুরুং কুডকুদিন শৌকুরওয়ানে একেকি কুলিবর্তকা ইহুগে হাঁদান্তকা গুলিফাওয়া তফাতু তাকেতিবিস ওয়ানি দাকালাফা মি হারকা তা গুলেগো তুম পিএসএম নিউজ মাউলুমাত দেবম পেনশন অফিসগে চিফ কমিউনিকেশন অফিসার শম্মান শাকির বিদাড়ভি মি হাবিরুগে ম্যাগন মকসদ কি আইলা তকায়কু উফাবির বগুত কোলেন হোদা দিনুকমা মিদিয়ামহু রাজ্য জিয়ারে কুরি ফতুর রিঙ্গ আদদু এল্লক নুয়াদিহা হ্যাং হা হবরে মচ্চং আরাফা ওয়াকমা ফতুরের কমা মদনি উদুহন তকা বেহে বুজারাগে তফা সিসাব তকুন দাকাফি মি মিদিয়া হারুগে মি মুদতা আলা বলায়রু দে পয়েন্ট একেন ইনসত্তা ইতুর আদতে ফতুরকমা বেহে বুসারাং এমে ফহং আমাজ করে রিপোর্ট গাওয়া গতু মিডিয়া মহু একানিবেস রাজ্য মুড়ি জুমলা এল্লক নুয়াদিহা হ্যাংহাস হাসতেক সালিস ফতুরেরিম বানি জিয়ারে কুফা মি মিডিয়া হারুকে মি মুদ্দতা আলা বলায়র রাজ্য জিয়ারে কুরি এল্লক নুয়াদিহা তিংহাস ফসতেক নবাবিস ফতুরেরিনা আলা বলায়র দে পয়েন্ট একেগে ইতুরুমে দে পয়েন্ট একেং ইনসত্তাগে ইতুরুমে মে আর গাড়ি নো গাড়ি নো মিনিট তেরাসি কোন্ত আড়া সমতি গেন্দবনি দিবে রাজ্যে গাড়ু দুনিয়া সৌদি আরবিয়াগে কওমি শিপিং কোম্পানি বাহরিগে তেওটেঙ্কারে কমাবা সিদরা গোয়েনেগে মিসাইল হামলা থেকে আমাজে দেমি হুমার হয়েছে মরুফাওয়া দেমি হুন্নকি এ উড়ন্দুগা ফাড়ুয়েরিঙ্গে গতকা মাসিকে কুরমুন দিয়ে ফিলিপিনস আর নিসবে বাবায় এঙ্গি ফাওয়া গতকা এ উড়ন্দং হামলা আমাজে ফাওয়ানি অগস্ট মহুকে এ তিরিস ওয়ান দুহু হুড়মুজ কান্ডোলি নুকুতুমা দাতুরু কুরমুন দানিক হামলাতা আমাজের এ উড়ন্দু দাতুরু কুরমুন দিয়ে উমানগে হসব খসবা গ্যাগনক 16.5 নটিক্যাল মাইল
ಇರು ಉತುರುಂ ಬಹುರೀಂ ವಣಿ ಎ ಹಾದಿಸಾ ತಹುಗೆ ಕುರುಮದಾ ಕಮಶಾ ಲಿಬುಣು ಗೆಲ್ಲು ಬಲಮುದಾ ಕಮಬುಣಿಫಾ ಎ ಹಮಲಾ ದೀಫಾ ಮಿ ವಣಿ ವ್ಯಫಾರಿ ಉಳಂದ ಫಹರ ಹುರ್ಮುಸ್ ಕಂಡೋಳಿಂದ ತುರು ಕುರುಮುಗ ಎಣ್ಣುರಕ ಇತುರು ಇಫಾ ದಂಡಿ ವಳಿಕ ಎ ಮೆಫಹುಗ ಹಮಲಾ ದಿನುಮುಗೆ ಕುರಿಂ ಬೈನಲ ಕ್ವಾಮಿ ಕಂಡದ ತುರು ಫತುರಾ ಬೆಹೆ ಇದಾರಾ ಐ ಎಂ ಐ ಬುಣಿಫಾ ವಾ ಗೊತ್ತುಗ ಆಗಸ್ಟ್ ಮುಗ ಸಬ್ಬಿ ಸ್ವರ್ಣ ದೋಹುಗೆ ನಿಯಲ ಕಣುಮತಿಗ ಹದ್ದಿ ಹಾಸ್ ಮಾಫ್ ಕೊರ್ವಾ ಎಂಎಫ್ಒಗೆ ಹಮಲಾ ದಿನಮುಗೆ ಕೋರಿಂ ಬೈನಲ ಕ್ವಾಮಿ ಕಂಡು ದತುರ್ಫತ್ರ ಬೆಹೆ ಇದಾರಾ ಐಎಂಒಇ ಬುಣಫಾವಾ ಗೋದುಗ ಆಗಸ್ಟ್ ಮಹುಗೆ ಸಬ್ಬೀಸ್ ವಣದುವಹುಗೆ ನಿಯಲ ಕಣುಮತಿಗ ಹದ್ದಿಹ ಹಾದಿಸಾ ಹಿಂಗಾಫಾವೆ ಅದಿ ಉಳಂದ ಫಾರುಗ ಮಸಿಕೆ ಕುರುಮುದಿಯ ನವಾರ ಫಳುವೆರಿಂ ಎ ಹಾದಿಸಾ ತಹುಗ ಮರುವೆಫಾವೆ ಹುರ್ಮುಸ್ ಕಂಡೋಳಿಕಿ ಕುದುರತಿ ಗೇಹ ಹಕತ ಉಫ್ಲುಮ ಬೇಣುಕುರ

0: කුරණි දෙත්තෝ එහෙම මේ මල්ගොන් දන්නවාලානේ වර මුහිම්මේ රංගලු මෞලුමාත් අල්ගොන් මෙන්තරෝකෝ මේ හෝදු එයි එක්කමක
1: ting ama et kolana ama almenge mihar mi program kuriye dairuka mi vargin faratta kongal menna gulwam gendawa es wala ki mi ebefron register wi kondu hakuto mihar de haru efaini ma den almenge sama mi ge ebbenu ma ki dehas dihe konfeshi gen nuni dehas adan feshi gen register efati be befron ge mauluma tada hamnu huri ma almen nge befron reach kurum ge gonje hun takam vese bahure ema ya halle gena umge tung hama mi masekin almenna heugotu ga kuwe vejje kamonya almen dan almenge system vesa da hama gen dani adi befron na almenna den kurien ottenu ga miri register virus reach ma warabod fase heke vegen dani ema almen hama mi balani viha ves bodan ebefron na reach vevene mechanism en hoduma miharu
0: আদি এগে ইতুরং আলগন এট কল্লান মিবগুতু হাম আলগন মেন্ন মি ফিন্ননি আকামে গতুগ দেতো মি গাওয়াদেন এব দেহাস সোলাগ মিয়তি হেদি ফদেতো এহমি মা দেহারুন দেহারুন এই হাম রাইয়িতু মিহা গেস জিম্মাই কে মি হুশাইলুন দেতো দে মিহারু গিন বেফুল নম হিওয়ানি মি মুলিং আকামে গতুগ কাম মি কুরিন গাওয়াদে গলিয়ে ফাম মি আমল কুরেন জহি ফাই কামে এহমি মা কোমে বেফুল গেস মি কে জিম্মাই গতুগ দেকেচে দেহারু হামাবার কুরিয়ং ওত্তাগেস হুশালান দেতো এ মিসালাকা মি ফাগিরহাল ke befun bayaka deve chekama vati halat badal ves vedane detto de ahar fahun
2: mehar me gagana ka migotar re registration woman edi mehar me hosala faraita kon kurien oi de ahar hamavi ma anikas alung edi hosala anten e befun na me handan ko dinum gotun evis kahala me notification en etche dagotato tikineto ekan onnani
0: a dewar rangal sualen eto egotan algon me mi hadene mi haro algon me wangaf ke terende to application aichi milani ehimima den kuriyang taga migotan mass media gotan mikam mi kuriya kan odan ekam deya harumge timmas kurin algon men deene alert engeto aneka embas vimas hama phone message daane ehimi waram muhim kam ekan nge be phones algon men na devwa finna number aichi update kon e maulumat algon men nas hissa koron detto e den kuriyang gotaga hama meeti hama automated process ek gotan hama deya harun deya haran phone ko shalakam wanya algon midenne vi farat jehini hama message libumay kon a phone ko shal
2: ema hama am raitun na vihas bodan doi fase ko deum ge beenum ka kuriya gendo ami program ga kan ka ki ha do he banden kuriya dani to mi re register kurum ge kantata
1: mi haram na mi holwa laf mi ni 30 november ah hisab e timmas to salme de ni 30 august gal men iulan ko le ma 30 november ah hisab angal men mi furisat dif mi har me di re register ehn nama ves ege fahum ves hama ebe flun na hama re register umatta ka den ege fahum mudda tama faraita ka ves hama apply kuram da viye hama de har be fle ka vejje kama banyam
2: mehar me 30 november ahame me muddat oin iruga e hisaba re registry nuwa faraittakan ehi medukeni gen daane ton nun kiina to ekanta gonnaani
1: an korigus dannawali hen almenge mi ge maruhala ta huge terin 30 november an almen me holuwalani furasa furatama ebe flon re registry wa den e timmasu huge terega de har wefati be faraittakon timmas teregan husan naluwa kama wanyam almen ane ane waguti goton ehi hold kolan almen medukandalani e waguti goto den ani kasal me den balani timmas dohge period e timmas dohge den ebe fulun husanalwa kama wanyamun den almen midan jeheni ekala ebe fulge mane ki hamosto salmane devijjeye 30 augustum fishigen ebe fulna form husala nu da faretaka salmen den ituru goten nimman jeheni ekamaku mi hamastere galme me balani vi haves lenient kon ebe fulna almen na communicate kokgen e form ta re register kurumga marhala kuria gen deveto
2: ade den timuntat fight wegen tairus ehi hoduman e dialon re registry nukura faraittakan mihar ehi medukanalafa ehi alun e bata kin to libun onna
1: mihar e hamas fahun dengal me balani eg fahun hushala foma ki alam hushala foma gotan harma arme e kuri ek gedal mane ki ekal faitu vi tanu gelariyan alme ne itura jamai nukod dene ye e hamas fahun dengal me balani a foma gotan hama hushala kuri ek gendal
2: ehma vihas bodaka mihar surve sami fursatu ge beenun hifun ot enu to mi kobata tebe from hasil kuravam beenu wallanu dan yakki mikamu
0: mi ti algon kurim san hama denne mi hem mi ga maganu maksata ki mi mauluma tan algon menge database deto waru ga kurun hama emme saha mauluma rai algon menge program ga tibe be fulunge horun ege turan hama algon menge inspire ekura ইতুবার রাইতুঙ্গে লিমো দেতো গিনফহারু গিন বেফুলুং একুরা ইতুবার লিবেনি আলগনং হিওয়ানি এইন্না গাওয়াদা উসুল গমতিন আলগন মেন কান্তত্ত করুমুং হে
2: আন্দে ইনস্পাইকি একেকে কান্তত্ত কবে সামা এহি দেবা মোসেসাইং একমকো আলগন মেন

হালরতুন দেব্বা নিয়মথাই ফাবলু অন্ধকমশাই আদি হামা কশবরং আল্লাহ মুমিনুং গে দর্মা গেল্লেনি নুখরবানে কমং উফা কুরা গুতবে।

হাম কাশাবরং এই হাম শায়তনায় এখলে এখলে এখুয়েরিন দেখে তিয়ে ব্যামি হুম বিরু গান্না বানিয়ে ফাহে তিয়ে ব্যামি হুম এওরেন দেখে বিরুনু গান্না আসে আদি তিয়ে ব্যামি হুম মু মিনুম খামগা ওয়ানামা তিমন রসকলাঙ্গে তিয়ে ব্যামি হুম বিরুয়েত আসে

ফৈল্লি বুনু মি হুঙ্গে কিবৈ অল্ল আহদু কাশাওয়ারো হিপে বি হিন্দু হন্দ মকুরাশ এ আহদ কি তিয়বা মি হুম মি সকুন্ন এ ফৈ বয়াং কু দিন মশাই এ ফৈ বংহনা নুকুরম হিপে বি আহদে দিং এওরেঙ্গে ফুরগহ এ আহদু ইল্লালু আদি এওরেং এফতা কুড আগেং হিফুয়ে ফাহে এওরেং এ গন্ন থাকে তিগে নুবা খমায়।

ওয়ে ওগিন আল্লাহু হান্দমাকো উডু তাকাই বিন হিদুমা মিদু সিকুরকং উলে মিহুনে এওরিন দন্নওয়ানতে আলামেঙ্গে বেরি রসকলা ইবরসকলাঙ্গে মিতকেদি হদ্দওয়াফাওয়ানি বাতলু গুতেগে নুনে ইবরসকলাঙ্গে হুস্তাহির ওয়ান্তকমায়

আমলটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আরকান তাহুকা ইখলাস তরুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুম জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আরকান কুরমাশে হাম এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেন গে দিন খালাস কো আহরেন আরকান কুরানি হাম একনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরত কা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ماين الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروي صدقات تكي الله خالص كمايكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادت ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেব

0: নিউলেমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললি শখসিয়াতুম
1: রেগনু কি হামহিমে কামুগা রাইয়াতুম গে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিং গে বড়তি রাসকান্তা কুডকা কু জেসফি কোন লিডারিতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকি হাদিসাতকে
1: এ হাদিসাতকা এবাহক তবনি নীল কোরগা সেরিম ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে পেতুরিফা কুরি পোশি কমমে হোম দুহে কে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi adhyana megahertz fm band
1: divira chikadu
2: koba aunt yam kimiar kine
3: yam kimiar kang es warang ehin gotakan uleni mebuni interval gadi ga rangala nukani kamennege warang aw han nimmala khaache ukalani kame noni kujjaka deni kame visnege ehima wisnu e bune interval gadi ga komme wis ehin kamega uleti balala eru tashi hunnani huho wara duwase jemi wahaka dakkam wegen hunnata
2: ehanta arun miedu ene mamme as wahaka dakkalana yamke aw haadi giyadda darifola interval lakine hadani nobayita ki veha wani malani
4: astu vagotaki yamki kariga inna arshan nugennane intavalle den ene yang half deni mamma vese hen hadavila ge kare ule ismail bebe ya mamma viska chi den
2: acha hala bassa kunzike den ki tiwaka aunty kare no bunani ti var rangol kamennu
4: bappa mamma bun phone ne kujjak ne help yas nuni etche sha koryas ewaka এমএন কারে নো দকানেও মিয়া কাং এচ দিন কাং খানা তো ওয়া তো বসে গিন নোয়ানেও এরুন নো গিনা সওয়াব লেবেনি

0: যে মেরে হাত কুকুরে এখানে গিয়ে কন্যা নুষ কেড়ে নে, কোন টাকা দানি এমিয়ে আমি খাগেন মেকি আতি মাদা ইব্রাহিম
1: ইব্রাহিম আমার গাছ কি খালে
0: ইব্রাহিম ইব্রাহিম
2: খালে
0: ইব্রাহিম দুনিয়া নোড়ে বেড়ে ইব্রাহিম কি ভরার রঙ মিয়ে ইব্রাহিম আরে তেদু বলা ইব্রাহিম দেখে লোভ বিলে বড় কম গোস পুরি হাত কম গোস
2: লোভ বিলে বড় কম নে কি আবাহ কনু দক্কা
1: এ না তুমি দারি ফুড় এস আতুলা
2: গেলে তে দারি ফুড়
0: নো নো আরে কে দারি ফুড় আরে কে দারি ফুড় আরে না বাকি নু করে এউন মারে মাকে দারি ফুড় মশা গেনে গেনে
3: সাকিনা তুমি জীবিত তিরোনি দিবে দাদার ফোন তম্মতি বাবা
0: ইব্রাহিম ইব্রাহিম আনাতি নুয়াদ আরেঙ্গে মাম্মাই বাপ্পাই বসনে আরে মিগেন দানি কোন্তাক আরে বারি নুকুরে আরে দিকে ফুই নুবে নজা আবিস মিরে হাতর দম বাপ্প কোবা হে কি আফরুই তে না দা
3: সাকিনা আহারে মে মারিয়াম ফুড় বাড়ি খুললা মিহার এন ফাড় ফাড় বাহক দক্কানে আহারে এনে বড় বড় সাকিনা থেকে লোবণি খুজ্জকু সুনিবেণি এনে আমি তো আহারে কে রাঙাল নোয়াতিও মেরে আহারে হিতং এরি আহনা সাকিনা দেবিদু আদিবিস লোভ ইয়াদা করবি তাণ শাক্কা বহুম দু কলদা আলুম আ হায়াতে ফটমা হিঙ্গা
0: দেনে তেনে নি কহলা তাকুন তাকুন নুজে শাকু আতে কে নু কুরআন আহারে আহারে ইব্রাহিম দেখে বারা লোভিবে আহারে গে হিদ্দতিকা নিমুনি

0: মুন্না কবা কি হে নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিং কমেন নে আফন তি কং কোলান না
1: তি কো দং হাউ দা আইরাঙ্গা লায়ে তি হেং মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে